ভূমিকাদি মিত্র মাত্র করিয়া যতন, শ্রীগোবিন্দ তাদের করেন নিধন। শাম্ভু বিদিতবান বাল্যবৌ শ্বশুর বুঝিলেন